0: করতে চাই।
1: সুন্দর চেহারা দিনে না দিনে মনে পড়ে যেতে বলবান পৌরুষ তথা যৌবন দিনে না দিনে বার্ধক্যে পরিণত হুয়ে পদ পদ বিদিনে ছাড়ি চালি যায়। হেলে সুন্দর স্বভাব মানুষকে সবুদিন সুন্দর রাখে। কেতোটি আমি নেইছু ভক্ত সালবেগ কথিত্রু শিল্পী অনুরাধা।

শ্রোতা ভণী, বিশ্ব বরিষ্ঠ নির্যাতনা সচেতনতা দিবস জুন 15 তারিখে পালিত হুয়ে। বরিষ্ঠ মানক সুরক্ষা দিগে এহা এক উল্লেখনীয় পদক্ষেপ। সংযুক্ত রাষ্ট্রসংঘ প্রায়োজিত এই কার্যক্রম প্রতিবর্ষ জুন 15 তারিখে পালন করা যাচ্ছে। এর একমাত্র লক্ষ্য হলা বরিষ্ঠ লোকে কিভাবে দুঃখ নির্যাতনা মুক্ত এক সুখ শান্তির জীবন বঞ্চিপারে। তেণু বিভিন্ন কার্যক্রম মাধ্যমে এথিপ্রতি জাতিসংঘ জারি রাখি তার নিরন্তর প্রয়াস। শ্রোতা ভণী, উৎসর্গীকৃত ভাবে এই দিবস অবসরের আমি এতিকি আশা করা যে যেমি সমস্তে দৃঢ় ভাবে বরিষ্ঠ মানক সপক্ষে ঠিয়া হবে, অবহেলা এবং নির্যাতনা বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি আপণাইবার শপথ নেবে।

শ্রোতা ভৌণী, বর্তমানের নারী আর্থিক এবং মানসিক উপরে আত্মনির্ভর। বিবাহিত মহিলাটির নিজের ক্যারিয়র বা বৃত্তি পরিবার উভয় তা সমান রূপে মহত্বপূর্ণ। এই সময়ের নিজের ক্যারিয়র উপরে যদি গম্ভীরতা ভাবে চিন্তা করা যায় তবে নিজের ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে যাই পারে এবং যদি পরিবারকে উপেক্ষা করা যায় তো দাম্পত্য জীবন নষ্ট হয়ে পারে। এণু এই সময়ের নারীকে নিজের বৃত্তি সম্বন্ধীয় ভবিষ্যৎ তথা পরিবার দুইটি খুব যত্নর সহ সম্ভালা পড়ে। সবু প্রকার পরিস্থিতিরে সমস্যাকে হসহসি মোকাবিলা করুথিবা মহিলা আজ সব ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছে। কালি পর্যন্ত যে মহিলা মানে ভাবনাত্মক রূপে দুর্বল লে আজ সে আর্থিক রূপে আত্মনির্ভর হয়ে নিজ জীবনর মহত্বপূর্ণ নির্ণয় স্বয়ং করে হয়ে পড়ছেন স্বয়ং সিদ্ধা। আজ আসন্তু এইপরি জনে স্বয়ং সিদ্ধাকে ভেটি তাঙ্কটু জানিবা তাঙ্ক সফলতার কাহিনী। সে হচ্ছেন কিরণ কুমারী সাহু।

জীবন বঞ্চান্ত জরুরি সময়ের অস্ত্রোপচার কর্কট চিকিৎসা আকস্মিক দুর্ঘটনা এবং দীর্ঘদিনের দুরারোগ্য চিকিৎসা ক্ষেত্রে রক্তর আবশ্যকতা দৃষ্টি রাখি বিশ্ব স্বাস্থ্য সংগঠন রক্তদাতাকে এই মহত কার্যে সামিল হওয়া আহ্বান দিয়েছেন। এই কার্য দ্বারা একতা অখণ্ডতা মানবিকতা এবং অনুকম্পা সৃষ্টি হয়ে থাকে। মুখ্যমন্ত্রী মহেন্দ্র মাঝি এই দিবস অবসরের তাঁর যুবক নিয়মিত ও স্বেচ্ছাকৃত ভাবে রক্তদান করা এবং অন্য এথিপাই উৎসাহিত করা আহ্বান দিয়েছেন। এই দিবস উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ রক্তদাতা মহত কার্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এদিকে সমস্তে আগে আসবার সংকল্প নেওয়া মন্ত্রী আহ্বান দিয়েছেন। সোমনাথ স্বাভিমান যাত্রায় যোগ দেওয়া বরগড় জেলার 57 জন তীর্থযাত্রী যাত্রা আরম্ভ করেছেন। সমস্ত তীর্থযাত্রী মানে প্রথমে ভুবনেশ্বরে পৌঁছিবা পরে আসন্তাকালি এক স্বতন্ত্র ট্রেন যোগে গুজরাট অভিমুখে যাত্রা করবে। নবরঙ্গপুর জেলা ভারতীয় জনতা পার্টি পক্ষ সমস্ত জেলা পদাধিকারী মোর্চা সভাপতি ও মন্ডল প্রভারী মানক বৈঠক জেলা কার্যালয়ঠারে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সরকারের 12 বর্ষ উপলব্ধি ও রাজ্য সরকারের 2 বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন জনহিতর কার্যক্রমের সফল রূপায়ণ সম্পর্কে বিশেষ আলোচনা করা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের উপকূল অঞ্চলের প্রবেশ করেছে। আগামী 2 দিন মধ্যে মৌসুমী বায়ু রাজ্যের অন্য ভাগকে স্পর্শ করবে। আসন্তা 20 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের স্বল্পর মধ্যম ধরনের বর্ষা সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রের সূচনা অনুসারে আসন্তা 24 ঘণ্টা মধ্যে রাজ্যের কিছু স্থানের কালবৈশাখী প্রভাবে বজ্রপাত সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সমগ্র শেষ হওয়া পূর্বে মুখ্য সংবাদ পুনি থেকে দেশবাসীর পাখে গত 12 বর্ষ মধ্যে গুণাত্মক স্বাস্থ্যসেবাকে সহজ এবং সুলভ মূল্যে পৌঁছাইপারিছে কহিলে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস কার্যক্রমে উৎসাহর সহ অংশগ্রহণ করা আহ্বান দেলে কেন্দ্র আয়ুষ মন্ত্রী। আজঠার আরম্ভ হয়ে 3 দিনিয়া কৃষিভিত্তিক গণপর্ব রয়েছে শুভেচ্ছা জনাইলে রাষ্ট্রপতি। এবং ওড়িশা সহরাঞ্চল ভড়া নিয়ন্ত্রণ অধিনিয়ম 2024 চিঠা নিয়মাবলী ঘোষিত। জনসাধারণ মতামত আহ্বান কলে সরকার। আঞ্চলিক সংবাদ বর্তমান আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে সন্ধ্যা 6:45।

শ্রোতা বন্ধু, রজর বিশেষ আকর্ষণ হচ্ছে দোলি ঝুলিবা, পোড়পিঠা খাইবা, পান খাইবা, নূয়া ড্রেস পিঁধিবা, আউ সমস্ত সহিত মিশিকি গপ্প করিবা। তা সহিত রজ কেবল এক পর্ব নুহ, এ হচ্ছে মাটি ও আমার সম্পর্ককে যোড়ি রাখুথিবা এক পর্ব। প্রকৃতি প্রতি সম্মান দেবা, পরিবার সহ খুশির সময়কু বঞ্চিবা, ছোটবেলার স্মৃতিকু মধ্য এই পর্ব মনে পকাই থাকে। সেইথিপাই তো ওড়িয়া মানক পাই রজ কেবল পর্ব নুহ, এহা এক ভাবনা। যুববন্ধু ধনী ঠারু গরিব পর্যন্ত সমস্ত এই তিন দিনকু খুব আনন্দরে পালন করন্তি। দোলিরে বসি গীত গান্তি, খেল কৌতুকরে সমস্তে মাতি যাআন্তি। দল দল হয়ে ঝিও মানে সাঙ্গ মানক ঘর বুলন্তি এবং এই দিন মানকরে কামধন্দা বন্ধ করে কৃষক মানে খুব উৎসাহর সহ রজ পর্বকু পালন করন্তি। খেল কুদ ও মজারে এই দিনগুড়িক কটি যায় এবং চারিআড়ে আনন্দ ও উৎসাহর জুয়ার খেলি যায়।

বায়ু রাজ্যের অন্য ভাগকু স্পর্শ করিব। আগামী 20 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের হালুকারু মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রের সূচনা অনুসারে আসন্তা 24 ঘন্টা মধ্যে রাজ্যের কিছু স্থানের কালবৈশাখী প্রভাবের ঝড় বজ্রপাত পবন সহ বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। এনে বিভিন্ন জেলাকু সতর্ক সূচনা জারি করা যাইছে। আঞ্চলিক সংবাদ শেষ হওয়া পূর্ব মুখ্য সংবাদ পণ্ডারে গিনিস বিশ্ব রেকর্ডে স্থানিত হল আয়ুষ মন্ত্রণালয় তরফ আজ অনুষ্ঠিত বিশ্বস্তরীয় অনলাইন যোগ কার্যক্রম। নিট ইউজি পুনঃ পরীক্ষা পাই ওএসআরটিসি বসে মাগণা যাতায়াত করেপারিবে পরীক্ষার্থী। পরীক্ষার্থীঙ্ক তালিকা প্রদান করা জেলাপাড়ঙ্কু কুহাযাইবা নেই সূচনা দেলে পরিবহন মন্ত্রী। এবং আসন্তা 24 ঘন্টা মধ্যে কালবৈশাখী নিয়ে বিভিন্ন জেলাকু সতর্ক সূচনা জারি হল আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র। আঞ্চলিক সংবাদর প্রসারণ আজ এতিকরে শেষ হলা।